0: বলতে পারি যাবে
1: কার Yes, cover boy 11, blood in Kansas.
0: What?
1: Boy, fantastic.
0: Boy, 40, it's a civil matter tonight.
1: Boy, 40, 10, 40.